রাজপথে সতত সমীর সঞ্চারবান, সতত সমীর সঞ্চারবান, সতত সমীর সঞ্চারবান জলধার পটল সংযোগে, সতত সমীর।

জটপঙ্কা হইবেদ দল পঙ্কা প্রতি অষ্টগন্ধা শিল প্রতি ধর আনা প্রতি দুই কড়া বুঝ বুঝ সুশীল গন্ডা প্রতি ধরিয়া লইবে অষ্টতিল অষ্টতিল কড়া প্রতি দুই তিল শুভঙ্কর ভনে মন কষা কর শিশুকর শিশু আনন্দিত মনে মন প্রতি যত মন প্রতি যত টঙ্কা হইবে শুভঙ্কর ভনে গন্ডা প্রতি ধরিয়া লইবে অসাতিল মন কর শিশু আনন্দিত মনে তিল মনঙ্কর ভনে যত মন কষা মন কষা কর শিশু কর শিশু আনন্দিত মনে অষ্টতি মন প্রতি যত মন প্রতি যত দঙ্কা হইবে তার।